0: किया वहीं अर्जेंटीना के एंजो फर्नांडिस ने 25वें मिनट में गोल करके अपनी टीम को बराबरी दिला दी 90वें मिनट में लुटारो मार्टिनेज ने गोल करके अर्जेंटीना को 2-1 से शानदार जीत दिलाई इसके साथ ही यह समाचार बुलेटिन समाप्त हुआ
1: ঘরটা 1970 রে তৈরি হইতলা রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে প্রচার করুছু বিশেষ বন্দনা কার্যক্রম
5: বরষক পরে নীলাদ্রি ঈশ্বর বড় ভাই প্রভু শ্রী বলভদ্র ভৌণী মা সুভদ্রা এবং আয়ুধ সুদর্শন আজ তিন রথের বিজে করে পূরণ করবে ভক্ত মানকর অভিলাষ সেইপাই কাহিঁ কেতে দূরর আসিছেন অগণিত ভক্ত রথারূঢ় প্রভুঙ্ দর্শন করে পবিত্র করবে নয়ন আও মন আপনা ছাই উন্মুক্ত হয়ে যাচ্ছি হৃদয় ইচ্ছা হচ্ছে উচ্চারণ করা হে চকা নয়ন তুমি পরা অগতির গতি তুমি পরা দুঃখ নাশন দেউল ভিতরে রহি তুমি কোন কিছু শুনিপার না

0: ଆୟୁଷ୍ମାନ ଭାରତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନ ଆରୋଗ୍ୟ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ପ୍ରାୟ 60 କୋଟି ଲୋକ 5 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ମାଗଣା ଉପଚାର ପାଇଁ ହୋଇଛନ୍ତି ଯୋଗ୍ୟ ହିତାଧିକାରୀ। ଏପର୍ଯ୍ୟନ୍ତ 12 କୋଟିରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ମାଗଣା ଚିକିତ୍ସା କରାଯାଇଛି, ଯେଉଁଥିରେ ଗରିବ ପରିବାରଙ୍କ ଚିକିତ୍ସା ଖର୍ଚ୍ଚ ପ୍ରାୟ 2 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କା ସଞ୍ଚୟ ହୋଇପାରିଛି। ଆଜି ହିଁ ଆୟୁଷ୍ମାନ ଆପ୍ ଡାଉନଲୋଡ କରି ଆୟୁଷ୍ମାନ କାର୍ଡ ବନାନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ 1455 ନମ୍ବରକୁ କଲ୍ କରନ୍ତୁ।
1: असली नोट रे कहीं की खेलू छू
2: ब्रो, एटा फटा अछि।
1: सुने, फटा चीरा किंबा पुराना नोट को
3: बैंक सखारे एक्सचेंज करी परिबा।
2: वाह, नुआ नोट मिलेबो?
1: हां, जेउ थिरे तू हमकु पिज्जा पार्टी देबू।
3: आरबीआई कहे स्मार्ट बनो कूल रहो।
4: শ্রোতা বন্ধু, আজ নবদিনাত্মক যাত্রা করবে চতুর্ধা মূর্তি শ্রীগুণ্ডিচা ঘরক। চতুর্দিগ শুভুচি শঙ্খধ্বনি হরি বোল হুড়াহুড়ি শব্দ, কর্পূর চন্দনরে মহকুচি চতুর্দিগ। হে প্রভু, তুম দর্শন নিমন্তে ব্যাকুল আজি দেবতা ঠারু দানব পর্যন্ত।

আজ প্রতিষ্ঠা মণ্ডপরে পরিণত হয়ে যাই তেমন সেঠারে সেমানে প্রতিষ্ঠা কর্ম করুলে এবং প্রতিষ্ঠা কর্ম করে সারিবা পরে সেমানে ঘণ্ট এবং কাহালি সহিত সেমানে বিজয় করিবে তিনি রথকু এবং তিনি রথরে সেমানে সেই যে প্রতিষ্ঠারে যে জল সেমানে মন্ত্রপূত করেছিলে সে মন্ত্রপূত জলকু আনি তিনি রথ উপরে সেমানে সিঞ্চন করিবে এবং এই প্রতিষ্ঠা সময়রে যে নৃসিংহ মন্ত্রে আজ আহুতি প্রদান করা যাওতিলা তেণু প্রতি সেই মন্ত্রে আহুতি প্রদান করা যিবা পরে তিনি গোটি আজ প্রতিমা তা মধ্যে আজ মন্ত্রপূত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী হনুমান এবং শ্রী নৃসিংহ এবং দেবী ভুবনেশ্বরী এই যে তিনি গোটি প্রতিমা আজ প্রতিষ্ঠা মণ্ডপরে প্রতিষ্ঠা লাভ করেছেন সেমানে সমস্তে তিনি রথকু আসিবে আপন মানে জানন্তি এ তিনি রথরে চতুর্ধা বিগ্রহ বিরাজমান করন্তি শ্রী বলভদ্রঙ্ক রথরে স্বয়ং শ্রী বলভদ্র ভগবান বিজয় করিবে তালধ্বজ রথরে এবং তাঙ্ক সহিত রহিবে রাম এবং কৃষ্ণ সে তিনি মূর্তি রহিবে বলভদ্রঙ্কর তালধ্বজ রথরে সেইভাবে শ্রী জগন্নাথ মহাপ্রভুঙ্কর নন্দীঘোষ রথরে রহিবে স্বয়ং শ্রী জগন্নাথ মহাপ্রভু এবং তাঙ্ক সহিত রহিবে বিজয় প্রতিমা শ্রী মদন মোহন সে দুই প্রতিমা রহিবে তিন দুই পাঁচ প্রতিমা এবং দেবী সুভদ্রাঙ্কর যে দর্পদলন রথ সে দর্পদলন রথরে পরম কল্যাণময়ী মা সুভদ্রা রহিবে এবং তাঙ্ক সহিত রহিবে শ্রী সুদর্শন ভগবান তেণু সে দুই মূর্তি এইভাবে তিন দুই পাঁচ দুই সাত মূর্তি রহিবে এবং উপর ঊর্ধ্ব ভাগরে আউ তিনোটি মূর্তি রহিবে অর্থাৎ শ্রী বলভদ্রঙ্ক রথরে রহিবে ঊর্ধ্ব ভাগরে শ্রী নৃসিংহ এবং শ্রী জগন্নাথ মহাপ্রভুঙ্কর রথরে রহিবে ঊর্ধ্ব ভাগরে শ্রী হনুমান এবং দেবী সুভদ্রাঙ্কর রথর ঊর্ধ্ব ভাগরে বিরাজমান করিবে দেবী ভুবনেশ্বরী এই যে তিনি গোটি প্রতিমা প্রতিষ্ঠা লাভ করেছেন সে মধ্য রথকু আসিব এবং রথরে মধ্য সেমানে রহিবে তেণু এ সাত মূর্তি এ তিন মূর্তি এ মিশিলে সমুদায় দশ মূর্তি তেণু এই যে যাত্রাটি হচ্ছে এ যাত্রা হচ্ছে দশাবতার যাত্রা এর কারণ হচ্ছে এথিরে মধ্য দশ গোটি দেবতা বিরাজমান করিবে শ্রী বলভদ্রঙ্ক রথরে চারি দেবতা শ্রী জগন্নাথ মহাপ্রভুঙ্ক রথরে তিন দেবতা এবং চারি তিন সাত এবং দেবী সুভদ্রাঙ্ক রথরে তিন দেবতা এইভাবে ভাবে দশাবতার মূর্তি তেণু এ যাত্রাটি হচ্ছে দশাবতার যাত্রা আপনার দেখবে যেতবে মহাপ্রভু বাহুচার বা তাঁর যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে সেতবে প্রভু দশাবতার রূপে প্রকটিত হচ্ছেন এথিরে এথিপূর্ব মহাপ্রভু যে অনসর পিণ্ডিরে এবে বিরাজমান করছেন সে অনসর পিণ্ডিরে দশ মূর্তি মধ্যে পূজা পাওলে যেতবে শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র দেবী সুভদ্রা শ্রী সুদর্শন চতুর্ধা বিগ্রহ অনসর ঘরে উপাসিত হলে পূজিত হলে সে অদৃশ্যরে লে কে তা দর্শন করে পুনলে সেতবে মহাপ্রভু দশাবতার রূপে মধ্য প্রকটিত হয়েকি পূজা পাওলে কিভাবে ভাবে না যেতবে অনসর ঘর কু তাটি দ্বারা আচ্ছাদিত করা যায় সে আচ্ছাদিত কলা গলা পরে তাটি দেহরে তিন গোটি পট্টি দিয় রহন্তি শ্রী বলভদ্রঙ্ক বাড়রে শ্রী বাসুদেব শ্রী জগন্নাথঙ্ক বাড়রে শ্রী নারায়ণ এবং দেবী সুভদ্রাঙ্ক বাড়রে দেবী ভুবনেশ্বরী ইয়ে তিন জন পট্টি দিয় এবং শ্রী বলভদ্রঙ্ক বাড়রে যে খটটি পড়ি থাকে সে খট উপরে বলভদ্রঙ্ক বাড়রে রহবে শ্রী নৃসিংহ এবং রাম এবং কৃষ্ণ তেণু ইয়ে তিন মূর্তি সেটি রহন্তি সেটি যে নৃসিংহ রয়েছেন বলভদ্রঙ্ক বাড়রে আজ দেখবে শ্রী বলভদ্রঙ্কর রথ উপরে মধ্য শ্রী নৃসিংহঙ্কর প্রতিমূর্তি আজ বিরাজিত হব সেপাই যেতবে দশাবতার পটি সেই সময়

0: এই যে দশবতার বর্ণনা, এ দশারি যুগরে দশবতার ভিতরে মহাপ্রভুঙ্কর সৃষ্টি ভিতরে অনীতি অন্যায় অধর্ম এগুড়িক কোণ তাকে দূর করিবা পাই মহাপ্রভু বিভিন্ন সময়রে বিভিন্ন রূপরে সেমানে আসন্তি। ইয়ে হচ্ছে লীলা, মহাপ্রভুঙ্কর হচ্ছে লীলা। রক্তমাংস দেহদারী সাধারণ মানুষের যেতবে কর্ম বলে আমি কৌচে ভগবানঙ্কর তা হচ্ছে লীলা। তাহলে মানুষ কেউ প্রকার কর্ম করিব না, সৎকর্ম করিব, উচিত কর্ম করিব, উপযুক্ত কর্ম করিব, সেই কর্ম করিবা পাই এ সংসারকু আসিছি। সেইপি আমি কহুছে কাইকি আসিছু মন কিশ নেবা পাই রে, আসিছু লঙ্গলা তু জীব শূন্য হই রে, ঘাই যাক মুকুলা তু বন্ধ কেতে বান্ধুরে, আপে মলে যুগ যায় পর লাগি কান্দুরে, মাটি ঘট পঞ্জুরে পাড়ু সুনা সুয়ারে অঠা কাঠি লগাইছি ভাব বিনোদিয়ারে। আজি ভক্ত ভগবানক ভিতরে সেই ভাব ডোরিকু ভাব ডোরিরে বান্ধি দেইছি, অঠা কাঠিরে লাগি লগাই দেইছি, সুন্দর লগাই দেইছি সেই কালিয়া শান্ত কলা ঠাকুর জগতরনাথ জগন্নাথ মহাপ্রভু। আউ অল্প সময় পরে আপনার আসিযে এই সুসজ্জিত তিন রথকু, এই পবিত্র বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রার ধারা বিবরণী প্রদান করিবা পাই মো অনুজ আমার প্রতাপ ত্রিপাঠী মহোদয়ঙ্কু নিবেদন করুছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
1: সে কম্বুকটকে রাজা প্রভু জগন্নাথ, চারি বর্ণে চৌবর্গ দেবাকু সমর্থ। শ্রীবৎস খণ্ডশাল উপরে নীলচক্রর অগ্রভাগরে পতিত পাবন বানা এতে পুলকিত ভাবরে উড্ডীয়মান অছন্তি, সেই অনুসারে আমার বাম পার্শ্বরে অর্থাৎ শ্রী নহর সম্মুখ ভাগরে ভক্তমানঙ্কর কালক্রমে এতে গহলি বড়ি যাইছি, সেমানে মহাপ্রভুঙ্কর পহণ্ডির সেই বীরকাহাড়ি বাজিবা পূর্বরু ঊর্ধ্ব বাহু হই যেপরি ভাবরে জয় জগন্নাথ ধ্বনি প্রদান করুছন্তি সমূহ ধ্বনি, এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুঙ্ক প্রতি ইয়ে জাতির অর্ঘ্য দান, মহাপ্রভুঙ্ক পাখে সমর্পিত হওয়া পাই প্রতিকূল পাগরে সেমানে ঘর ছাড়ি সমস্তে ভুলি যাইছন্তি, নিজর নিজর যে শারীরিক অবস্থাকু ভুলি যাইছন্তি এবং বড়দাণ্ডরে দীর্ঘ সময় অর্থাৎ অতি প্রত্যুষরু সেমানে ঠিয়া হয়ে রয়েছন্তি। গহলির বড়িথিবার যে পরিবেশ শ্রোতা বন্ধু আপন মানে অনুভব করুথিবে কোণ হওয়াকু যাচ্ছি আগামী কার্যক্রম বা যে পহণ্ডির যে সেই শুভ মুহূর্ত সেই শুভ ঘণ্ট ঘণ্টার যে বীর কাহাড়ির যে ধ্বনি পখাউজর ধ্বনি করতাড়র ধ্বনি বিভিন্ন মঠ মন্দির মঠাধীশ মানঙ্কর যে চামর আলোটর যে ব্যজন প্রক্ষালন করিবে বা মহাপ্রভুঙ্কু সমর্পিত করিবে এ সমস্ত কথার পূর্বরু এমানে উৎসাহিত হয়ে পড়ুছন্তি। ইতি অবসরের আমার দ্বিতীয় কেন্দ্রর দক্ষিণ পার্শ্বরে যে মেডিকালটি রয়েছে স্বাস্থ্যগত সমস্যাকু কিপরি সমাধান করা যাইপারিব, শতাধিক কর্মী মানে সেমানে প্রস্তুত হয়ে নিজ ভিতরে অপেক্ষা করেছেন্তি যে আমাকে কেতবেলে সেই দায়িত্ব নির্বাহ করা পড়িব। তেণু কহিবাকু গলে মহাপ্রভুঙ্কর রথত্রয় প্রতিষ্ঠা করে ফেরি যাই শ্রোত্রিয় আচার্য ব্রাহ্মণ মানে, এবং যাহা এই যে সময়ের আহ্বান অছি মহাপ্রভুঙ্কর দিব্য পহণ্ডি সে ওলেই আসবে পতিত মানুষ উদ্ধার করিবা পাই, দুঃখীর দুঃখক দূর করিবা পাই, নথিব কটকণা নথিব বাধা কৌণসি বাধা নথিব যেতবেলে দেখিবে তাঙ্কর প্রাণপ্রিয় ঠাকুরঙ্কু আখি পুরাই, এক সময়রে নথিব ভিতর কাঠ নথিব বাহার কাঠ, এবং এক সময়রে লক্ষ লক্ষ জনতা আউ পুনি আপন মানে যে শ্রোতাবন্ধু অছন্তি গুণগ্রাহী জগন্নাথ প্রেমী সমস্তে এক সময়রে মহাপ্রভুঙ্কর দর্শনর স্পর্শ পাউছন্তি, ইয়ে হচ্ছে বড়দাণ্ডকু আসিবার অভিপ্রায় মহাপ্রভুঙ্কর। মহাপ্রভুঙ্কর যে ইচ্ছা তাহা হচ্ছে তিনোটি লীলা মহাপ্রভু রচনা করুছন্তি, ঐশ্বর্য লীলা মাধুর্য লীলা ঔদার্য লীলা। বর্তমান বড়দাণ্ডকু ওলেই আসি সে প্রমাণিত করিবে তুমি মোর মু তুমর আমাকে কেহি অলগা করিপারিবে না। আপন মানে জানন্তি সে বচন দেইথিলে রাজা ইন্দ্রদুম্নঙ্কু সত্যম সত্যম পুনঃ সত্য।

0: will start at 5:30 p.m. Indian time. Earlier, India defeated hosts England by 6 wickets in the first ODI at Edgbaston, Birmingham on Tuesday to lead the series 1-0. In football, defending champions Argentina defeated England 2-1 in the second semi-final at Atlanta Stadium in the USA to set up the title clash of the FIFA World Cup against Spain. Argentina will now play against Spain in the final on Sunday night. And now before we end the bulletin, the headlines once again. India calls for closer cooperation among BIMSTEC member countries to tackle security and economic challenges amid geopolitical conflicts. Defence Minister Rajnath Singh says government is ensuring development and national security progress on same path. Supreme Court suggests CBSE to introduce third language from class 5 or 6. India set to launch first hydrogen-powered train to promote green and sustainable rail mobility. PV Sindhu stuns world number 5 Han Yue of China in straight games to storm into quarterfinals of Japan Open Badminton Tournament. And in cricket, second ODI between India and England to be played in Cardiff this evening. With that, we end the midday news.
1: আকাশবাণী কটক শুনন্তু শঙ্খক্ষেত্র পুরীঠারে অনুষ্ঠিত মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথঙ্କ বিশ্বপ্রসিদ্ধ ঘোষযাত্রার প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী প্রদান করুছন্তি ডক্টর শান্তনু কুমার রথ, ডক্টর নরেশ চন্দ্র দাস, ডক্টর কল্যাণী নন্দী, ডক্টর হরিহর কানুনগো এবং শ্রী প্রতাপচন্দ্র ত্রিপাঠী। প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী পাই নেই যাউছু আপনমানঙ্কু শ্রীক্ষেত্র পুরীর বড়দাণ্ডকু।
2: নীলাম্বুজ শ্যামল কোটি কন্দর পর সেই যৌ লাবণ্য বিগ্রহ শ্রী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, সে মহাপ্রভু রামচন্দ্রঙ্কর বাহুর যেপরি গঠন সেইপরি বাহু হেউচি ঠাণী হেউচি মদন মোহনঙ্কর বাহু বা হস্তদ্বয় বক্ষ প্রদেশ আউ ত্রেতয়ার চিহ্ন বা লক্ষণ সত্যর চিহ্ন পাইলে মুখরে বাহু আউ বক্ষ এবং হস্তদ্বয়ে পাইলে ত্রেতয়ার লক্ষণ আউ তলকু যদি আপনার আসুচন্তি কটি প্রদেশ ত্রিভঙ্গী টাণি আপনার দেখবে মদন মোহনঙ্কর সে ত্রিভঙ্গী টাণি সেথিরে দ্বাপরর ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনানাম দুকুলম চ চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি সেই বংশী বিভূষিত করান নবনীর দাভাত হাতরে বংশী ধরি যে দ্বাপরর অধিপতি ভগবান ব্রজেন্দ্র নন্দন নন্দনন্দন কৃষ্ণচন্দ্র সে সংকেতকু সে দর্শনকু আমি কটি প্রদেশে শ্রী মদন মোহনঙ্কর পাইবা। তেণু ইয়ে কহিবাকু গলে যেমিতি স্তুতি করা যাইছি গীত গোবিন্দরে,
3: নবনীরজ ধর শ্যামল সুন্দর চন্দ্র কুসুম রুচি বেশ গোপীগণ হৃদয়েশ।
2: তেণু সেই গোপীগণঙ্কর হৃদয়ের ঈশ মহাপ্রভু নন্দনন্দনঙ্কর এই মিলিত বিগ্রহ যে মদন মোহন সে আসবে বর্তমান বিজয় করবে মহাপ্রভু জগন্নাথঙ্ক নন্দীঘোষ রথরে। রামকৃষ্ণ আসবে চলন্তি বিগ্রহ সিঙ্গারী সেবায়ত মানে পহণ্ডি করে আনন্তি বা হাতরে ধরি সেমানে আসন্তি পটুয়ার সহিত বিজয় করান্তি আউ রামকৃষ্ণ তালধ্বজ রথরে উপবেশন করিবে। ইতি অবসরের যে পরিবেশ সৃষ্টি হয়েছি আরক্ষী বাহিনী মানে যেহেতু গজপতি আউ অল্প সময় পরে ছেড়া পহরা পাই আসবে সেপাই সেমানে তিনোটি কড়ন বর্তমানে করে সারে যে রয়েছেন সাধারণ ভক্ত মানে বড়দাণ্ডরে সেমানক পাখরে গোটিয়ে কড়ন তো সকাল সময়ের থিলা, দ্বিতীয় কড়নটি বর্তমানে প্রস্তুত হয়েছি আউ গোটিয়ে রথ পাখরে গোটিয়ে কড়ন।

এই যে বলয় তিয়ারি হয়েছি কেবল শৃঙ্খলা পাই সেই মহাপ্রভুঙ্কর দিব্য উৎসবর শৃঙ্খলিত ভাবরে হয়ে পারিলে সমস্তে তার আনন্দ নেবে। ধন্য জগন্নাথ, ধন্য তুম ভক্ত, এই কথাকু সমস্তে আস্বাদন করে পারিবে। সেথিপাই বর্তমান ও উদ্যম চালিছি, যে মানে বাহার শ্রদ্ধালু সবু থিলে ভিতরে নৃত্যাঙ্গনা মানে বা যে মানকর কার্য কিছু নাহি আউ সেমানকু বাহারকু দ্বিতীয় কড়নকু অনা যাউছি। আউ যেহেতু জগৎগুরু শঙ্করাচার্যঙ্কর আগমন হেব, বাস্তবরে গুরু হেউছন্তি এ জগতর পথ প্রদর্শক। যেতবেলে গুরু শব্দকু নেই বিভিন্ন প্রকার সমস্যা ভিতরে টিকে আসিগলা দ্বন্দ্ব, সেই সময়রে তন্ত্রর যে হেউছন্তি সাধক, প্রচণ্ড সাধক ঠাকুর নিগমানন্দ, সে কহিলে যে মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। তেণু জগন্নাথ হেউছন্তি মোর গুরু, আউ সে হেউছন্তি জগতর নাথ, মোর নাথ জগতর নাথ, মোর গুরু সে জগতর গুরু, সেই জগৎগুরু জগন্নাথঙ্কু মু কোটি প্রণাম জনাউছি। সমাধান হয়ে গলা যে গুরু কহিলে কোন শব্দ, গুরু এক ব্যক্তি নুহন্তি, গুরু গুরু হেউছন্তি গোটে সংবিধান, যে আগকু নেই যাআন্তি কোটি কোটি শিষ্যঙ্কু হাত ধরি মার্গদর্শন করান্তি, খারাপকু ভালো করন্তি, অজ্ঞানকু আলোক দিয়ন্তি, নির্ধনকু ধন করাই ধনবান করাই দিয়ন্তি, এবং যশ ঐশ্বর্য প্রদান করন্তি, চতুর্বর্গ প্রদান করিবার মার্গদর্শন করান্তি, সে হেউছন্তি গুরু। তেণু গুরু শব্দরে এই জগৎগুরুঙ্কর যে আগমন হেব, চারি ভারতবর্ষর চারিধামরে চারোটি পীঠ আমি জানিছে, আমার সনাতন পরম্পরার চারোটি পীঠ আমার রয়েছে, তন্মধ্যরু বদ্রীনাথ কেদারনাথ, বদ্রীনাথ দ্বারিকানাথ রামনাথ আউ জগন্নাথ, এ চারিধামরে তন্মধ্যরু আমার শ্রীক্ষেত্রে পুরীনাথ বা জগন্নাথঙ্ক ধামরে যে আশ্রমটি পীঠটি আদিগুরু প্রতিষ্ঠা করেছিলে সে হচ্ছে গোবর্ধন বা ভোগবর্ধন পীঠ। দুই প্রকার রয়েছে, অনেক গোমাতা মানকর এই আশ্রমরে সংরক্ষণ হেউথিলা, সেথিপাই গোবর্ধন মঠ। আউ ভোগবর্ধন আপন মানে জানন্তি, শ্রীমন্দিরে যেতবেলে নির্দিষ্ট ষাটিয়ে পৌটি কোঠ ভোগ, জাত ভোগ, ছপন ভোগ, এই যে ভোগর ব্যবস্থা নির্দিষ্ট ভাবরে নথিলা, সেই সময়রে যেতবেলে মোগল শাসক মানে আসি আম পরম্পরাকু কিছুদিন পাই বিক্ষিপ্ত করে দিয়েছিলে, সেই সময়রে আবির্ভাব হয়েছিলা কদাচিত কালিন্দী তট বিপিন সঙ্গীত করব মুদা ভীরি নারী বদন কমলা স্বাদ মধুপহ, রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমে। সেই সময়রে আদিগুরু শঙ্করাচার্য এই গায়ন করি জগন্নাথঙ্কু স্বামী ভাবরে, এ জগতর স্বামী ভাবরে প্রতিটি ব্যক্তির সে নাথ স্বামী, আমি সমস্তে হেউছে ব্রহ্মাণ্ড যাঙ্ক তাঙ্কর রমণী, সে অটন্তি আমার স্বামী, এই কথাকু সাব্যস্ত কলে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে, হে মহাপ্রভু মোর পথগামী তুমি হুও, এই কথা প্রার্থনা করেছিলে সেই আদিগুরি গুরু শঙ্করাচার্যঙ্কর হাতরে। এ শ্রীক্ষেত্র ধামরে এক সুন্দর আশ্রম তৈরি হয়েছিল, সেই সময়রু পরম্পরাক্রমে আজি পর্যন্ত বর্তমানর যে জগৎগুরু অছন্তি শ্রী শ্রী নিশ্চলানন্দ সরস্বতী স্বামী, সে বর্তমান সেই সরস্বতী আখ্যারে বর্তমান এ ক্ষেত্ররে জগৎগুরু ভাবরে আসীন অছন্তি, সেই মহা যে গুরুঙ্কর আগমন হইব রথত্রয়রে, গুরু গোবিন্দঙ্কর একত্র দর্শন মিলিব আউ অল্প সময় পরে। বালি গাঁ দাসিয়ার যে পীঠ ভক্ত দাসিয়া, তাঙ্ক গ্রামরু অনেক তুলসী শ্রোতা

যেতে তোরো ঘন্টা নিদান শুভে নজরে নেই পকায়ে অকৃত দুষ্কৃত গড়ে গড় থা দেই পতাকা ডাকুছি চলাচঞ্চল হেই আস আস এ নীলনগর কু আস এ নীলাদ্রি মন্ডন এ নীলাদ্রি শিখর নীলাদ্রি মৌড়মণি সে প্রভুঙ্কর কালিয়া শান্তঙ্কর লীলারে তুমি মধ্যে আসি সমস্ত উপস্থিত হয়ে যাও আর ঘণ্ট ধ্বনি যেটি মধ্যে শুভা যাচ্ছি সে স্থান পুণ্য পবিত্র হচ্ছি যেপরি শঙ্খর ধ্বনি সবুকিছি পরিপূর্ণ হয়ে যাই থাকে পাপ প্রক্ষালন হয়ে যাই থাকে সেইপরি ঘণ্ট নাদ যেটা পর্যন্ত শুভা যায় সে ক্ষেত্র পরম পাবন হয়ে যাই থাকে প্রভু সত্যি কোণ আপন সেই ঠাকুর বলভদ্র জগন্নাথ সুভদ্রা চ সুদর্শন দার ব্রহ্ম স্বরূপায় চতুর্ধা মূর্তয় নাম সে চারি মূর্তি আজ কিন্তু দশ অবতার যাত্রা দশ অবতার পটি দিও পূজা পাওলে আজ দশ অবতার যাত্রা পতিত পাবন যাত্রা জয় জয় জগন্নাথ হে জয় শ্রী জগন্নাথ যার পাদে কোটি ব্রহ্মাণ্ড ধ্যান কলে অচ্যুত গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি পদ চরণ তোর অচ্যুতানন্দ সে পঞ্চ সখা যুগর বৈষ্ণব সিদ্ধ সাধক অচ্যুতানন্দ দাস লিখিছন্তি সে পদ বন্দনা করি যে পদক বন্দনা করিবা পাই ব্রহ্মা শিব মধ্য আজি প্রভুঙ্ক নিকটরে সমর্পিত হয়ে যাইছন্তি অথচ করি পারি নাহান্তি সেই পদক বন্দনা করিবা পাই যাইছন্তি প্রভু গঙ্গা দেবী যার চরণ হইছন্তি বাহার কেউ জল আনি ধোইবি চরণ তোর প্রভু জল না অছি কেউ জল মো আখির জল আখির দুই ধার লোতকরে আপনার পাদক ধোই দেওয়া চাহে টিকিয়ে পূর্ব আপন মানে শুনে ডক্টর শান্তনু রথ মহোদয় কৌলে ইয়ে তো হচ্ছে সেই মুহূর্ত সেইপাই তো জগন্নাথ মহাপ্রভু রত্ন সিংহাসন ছাড়ি চালি ভক্তর আখির নিরে তাঁর পাদক ধরিবা আহা কি সুন্দর ভাবে ডক্টর শান্তনু রথ মহোদয় কইলে তাকে শ্রবণ করি মো দেহ এবে লোম ডাঙ্করি উঠেছি প্রভু এড়ে ভাগ্য মর হব কি বৃন্দাবনেশ্বরী সেবকী আপনার মো যদি মু সেবা ন করে পারে না আপনার সেবকর সেবা যদি করবি তাহা মধ্যে মো পুণ্য হয়ে যাব কারণ আপনার পাদ এ চক্ষুর লোতক মধ্যে আজ নিয়ন্ত পড়ি যাব প্রভু তথাপি আসিছন্তি আপন সেইপরি ভাবে গরুড় যাহার বাহান দেবী আসন লক্ষ্মী দেবী যার খরণি তাকু কি দেবী ধন প্রভু আপনার কি বা আসন দেব আপনার আসন দেওয়া কারণ গরুড় যাহার বাহান তাকে কিবা দেবী আসন লক্ষ্মী দেবী যার ঘরণি তাকে কিরে বি ধন যাহার আসন গরুড় যাহার ঘরণী স্বয়ং ঐশ্বর্যময়ী কোটি ঐশ্বর্যর অধিকারিণী মা জগজ্জননী মহালক্ষ্মী আপনার কি বা ধন দেবী সেইপ কণ অ আপন মধ্যে যো যো জাম জাম তনু ভক্ত শ্রদ্ধেয়ম অর্চিতুম ইচ্ছতি তস্য তস্য অচলাম শ্রদ্ধা তামেব বিদদামি অহম মু ধন চাহু নাহি মু কিছি চাহু নাই কিন্তু চাহুছি কোন না কেবল শ্রদ্ধারে ভক্তিরে যিয়ে মতে যাহা কিছি অর্পণ গলা মু মধ্যে তাকু নিজে গ্রহণ করিবি সেই শ্রদ্ধারে তো আপন মা সবরি যেতবেলে আপনকু কোলিটিয়ে দেই যাইছিলে ওইটা কোলিকি আপন মধ্যে তাকে খাই নিয়ে আপনার কেতে ধন্য কেতে প্রভু আপন সেই আপনার লীলা যে লীলাকে দর্শন করা যে লীলাকে দেখা মনে পড়ে সেই ভক্ত শালবেগঙ্কর সেই ভজনটি চাল সখি আমে দর্শন করিবা নীলগিরি কালিয়াকু কেউ সুরপতি বেশ করি অছি গিরিবর তোলিবাকু সে যে শ্রীমুখ তোরা সে যে শ্রীমুখ তোরা শিরে সোনা কে তাকে রাগেরা শিরে সোনা সুতা কে রাগেরা আজ কিন্তু সোনা নাহি টিকিয়ে পূর্ব কুলে মধ্যে নরেশ দাস মহোদয় মু পুড়ি ফেরি যাচ্ছি পূর্বকু যে কলস ত্রয় যেতবে সংস্থাপন করাগলা নরেশ দাস মহোদয় কুলে স্কন্দ পুরাণে বর্ণনা করা যাই সুনার কলস লাগুলা কিন্তু আজ সুনা না

0: আজ গোটে বড়িয়া কথা দিয়ে কথা রখিলে ইয়ে দ্বাপর যুগের গোপী গোপাঙ্গন মানুষ কইলে আত্মা মানুষ কইলে প্রভু যুগ সরুচি মু কুয়াড়ে যাবি তুমি কুয়াড়ে যাব দেখা কেমিতি হব কালিয়া কইলে মনে রখ উৎকল ভূখণ্ড শ্রীমন্দিরে মু জগন্নাথ হয়েকি রহবি জগন্নাথ হয়ে সর কড়া তহু কড়া এ দন্দ বড়া ইয়ে কালিয়া শান্ত আজ বড় ভাই বড় ভাড় বড়িমা হরিদ্রা পূর্ণিমা সুভদ্রিকা চক্রাধ সুদর্শন মহামাই লক্ষ্মী সহিত বিরাজমান করছেন আজ ভক্ত মানুষ দর্শন করা আসছেন ইয়ে কুণ্ডা কুণ্ডির ঠাকুর ইয়ে আসছেন ভক্ত মানুষ সহ একাকার হওয়াপাই আপনার দেখুবে আপনার অনুভব করুক আকাশবাণী দ্বারা যে এমিতি বর্ষা হচ্ছে ইয়ে বর্ষা সাধারণ জল নুহে ইয়ে হচ্ছে অমৃতর বারি ধারা ইয়ে ইয়ে পুষ্প বর্ষা হচ্ছে ইয়ে যে পুষ্প বারি হোলা আমি সেতবে মহাপ্রভু পাখে নাচি নাচি আসুলু যেতবে আমি নাচুলু কুলু প্রভু ইয়ে বর্ষা টিকি কমাই দিয়ে সি কে না না তো মো প্রেমরে তোতে গাধাই দেবি মু রত্ন সিংহাসন লাগে তু মতো কেতে অলি অলি কইছু প্রভু দেখা দিও গোটিয়ে পাণি আমি গাধাইবা গোটিয়ে পুষ্করণী এ বড়দাণ্ড পুষ্করণী হো এ বড়দাণ্ড গোটিয়ে জলাশয় হো এ বড়দাণ্ড গোটিয়ে তরণী হো আমি সেইটি গাধাইবা
1: ডাকঘর মাধ্যমে কমর্সিয়াল এক্সপোর্ট পাই স্বতন্ত্র ভাবে বছা যাইথিবা ডাকঘর হচ্ছে ডাকঘর রপ্তানি কেন্দ্র বা ডিএনকে বর্তমান ওড়িশার প্রত্যেক জেলায় সমুদায় 35টি ডাকঘর রপ্তানি কেন্দ্র উপলব্ধ আছে
2: কাস্টম ডকুমেন্টেশন করিবা আমদানি রপ্তানি কোড আইএসসি জেনারেট করিবা এবং রপ্তানি ডাক বিল পূরণ করিবা স্থানীয় উৎপাদক ক্ষুদ্র এবং মধ্যম উদ্যোগ এমএসএমই কো সহায়তা ডেডিকেটেড কাউন্টার্স এবং প্রসেসিং এরিয়া এসবুক ঠিকভাবে নিয়ন্ত্রণ করিবা পাই ডাকঘর রপ্তানি কেন্দ্রকু আসন্তু
1: সমস্ত ডাকঘর রপ্তানি কেন্দ্রে পার্সল প্যাকিং ইউনিট গুড়িকর প্রোভিজন আছে যেউথরে প্যাকেজ ফ্যাসিলিটি মধ্যে উপলব্ধ
2: খালি সেতিকি নহে এক্সিটিং বাল্ক কাস্টমার্স কা পাই প্রোভিজন অনুযায়ী টিকস ফ্যাসিলিটি প্রদান করা যাউচি
1: ডাকঘর রপ্তানি কেন্দ্র ডিএনকে এবে আপনঙ্ক সেবারে
3: ভারতীয়
4: রিজর্ভ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত সংস্থা আরি যথা ব্যাংক নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি পেমেন্ট সিস্টম অংশগ্রহণকারী পার্টিসিপেন্টস ক্রেডিট ইনফরমেশন কোম্পানি বিরুদ্ধে আপনার অভিযোগের সমাধান পাইঁ প্রথমে সম্পৃক্ত নিয়ন্ত্রিত সংস্থা নিকটরে আপনার অভিযোগ দাখল করন্তু এবং রেফরেন্স নম্বর প্রাপ্ত করন্তু
2: যদি 30 দিন মধ্যে সম্পৃক্ত নিয়ন্ত্রিত সংস্থা কোনসে সমাধান ন করন্তি কিংবা আপনার প্রদত্ত সমাধানের সন্তুষ্ট নুহন্তি তবে আপনার https://cms.rbi.org.in রে লগইন করি রিজার্ভ ব্যাংক অম্বুডসম্যান কো নিকটরে কিংবা crpc@rbi.org.in রে ইমেল করি অথবা সেন্ট্রালাইজড রিসিপ্ট এন্ড প্রসেসিং সেন্টার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ভিস্টা সেক্টর 17 চণ্ডীগড় 16017 ঠিকনারে ডাক দ্বারা পঠাই অভিযোগ দাখল করি পারিবে
4: মনে রাখন্তু সিধা সলক ভারতীয় রিজার্ভ ব্যাংক র অম্বুডসম্যান কো নিকটরে দাখল হইতিবা অভিযোগ প্রত্যাখ্যান হেবার সম্ভাবনা আছে
2: ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি
5: পবিত্র রথযাত্রার পূর্বতট রেলপথর বিনম্র সেবা জারি রয়েছে এবর্ষ যাত্রী মানক সুবিধা পাই ওড়িশার বিভিন্ন প্রান্তরু ও পড়োশী রাজ্যরু বিশেষ ট্রেন চলাচলর ঘোষণা করা যাইছি এথিসহ অতিরিক্ত টিকেট বিক্রয় কেন্দ্র যাত্রী সহায়তা কেন্দ্র ও স্টেশন মানকরে যাত্রী মানক সুরক্ষা পাই বিশেষ ব্যবস্থা করা যাইছি পূর্বতট রেলপথ আপনক সেবারে
6: জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বর্তমান আমি সপ্তাবরণ মূর্তি তিনি রথরে বিরাজমান করে সারে চারি বিগ্রহ এবং অর্চা বিগ্রহ বা বিজেপ প্রতিমা ভাবে মদন মোহন রামকৃষ্ণ বিরাজমান করে সারে বর্তমান আমার অল্প সময় পরে আমার যে হচ্ছেন ঠাকুর রাজা যে হচ্ছেন আদ্য সেবক বীরশ্রী গজপতি গৌড়েশ্বর নবকোটি কর্ণাটক কলবর্গেশ্বর বিরাধি বীরবর শ্রী শ্রী দিব্য সিংদেব মহারাজ আসবে তামজানে আসবে সেরা পহরা ভি এক পবিত্র কর্ম করবে বর্তমান আমার জন শ্রদ্ধাু যোড়ি হয়েছেন আসন্তু তাঙ্গে আলোচনা করা তাঙ্কর পরিচয় জাঁবা এবং আজির এই রথযাত্রা দেখি তাঙ্ক ভিতরে কম অনুভব আসছি তাঙ্কু আমি জাঁবা কুহতু আজ্ঞা
7: ইপসি

0: आगको बढ़ी चलिथिबो आमे मध्ये आपण मानन सहित जोग करी प्रभु को सहित आपण को संजोग करिवु तेबे आसंत नै जिबा आमर विज्ञापन विरति आमे पुनी विज्ञापन विरति पारे आरंभ करिबा आमर कार्यक्रम को
1: ये मुतिटि भलो लागुची पत्नी को पसंद आसीबो
2: हां सर आपण को चॉइस बहुत भलो अछि आ ए डिजाइन भी नुवा
1: डिजाइन नुवा छ ठीक अछि किंतु सुनार विशुद्धतार प्रमाण कोठी मिलिबो
2: सचेतन ग्राहक हुवंतु आज ही डाउनलोड करंतु बीआईएस केयर ऐप सुना किनिबा पूर्वरो बीआईएस केयर ऐप रु एचयूआईडी कोड निश्चय जांच करंतु
3: ভারতীয় রিজর্ভ ব্যাঙ্ক দ্বারা নিয়ন্ত্রিত সংস্থা আরি যথা ব্যাঙ্ক নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি পেমেন্ট সিস্টম অংশগ্রহণকারী পার্টিসিপেন্টস ক্রেডিট ইনফরমেশন কোম্পানি বিরুদ্ধে আপনার অভিযোগের সমাধান পাইঁ প্রথমে সম্পৃক্ত নিয়ন্ত্রিত সংস্থা নিকটরে আপনার অভিযোগ দাখল করন্তু এবং রেফরেন্স নম্বর প্রাপ্ত করন্তু
4: যদি 30 দিন মধ্যে সম্পৃক্ত নিয়ন্ত্রিত সংস্থা কোণসে সমাধান ন করন্তি কিংবা আপনার প্রদত্ত সমাধানের সন্তুষ্ট নুহন্তি তেবে আপন https://cms.rbi.org.in রে লগইন করি রিজার্ভ ব্যাংক অম্বুডসম্যান কো নিকটরে কিংবা crpc@rbi.org.in রে ইমেল করি অথবা সেন্ট্রালাইজড রিসিপ্ট এন্ড প্রসেসিং সেন্টার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ভিস্টা সেক্টর 17 চণ্ডীগড় 16017 ঠিকানারে ডাকো দ্বারা পঠাই অভিযোগ দাখল করি পারিবে
3: মনে রাখন্তু সিধাসলক ভারতীয় রিজার্ভ ব্যাংকর অম্বুডসম্যান কো নিকটরে দাখল হইতিবা অভিযোগ প্রত্যাখ্যান হেবার সম্ভাবনা আছে
4: ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি
5: पवित्र रथयात्रारे पूर्वतट रेलपथर विनम्र सेवा जारी रहिछि ए वर्ष यात्रीमानंक सुविधा पई ओडिसार विभिन्न प्रांतरु ओ पडोसी राज्यरु विशेष ट्रेन चलाचलर घोषणा करा जायछि एति सहित अतिरिक्त टिकट विक्रय केन्द्र यात्री सहायता केन्द्र ओ स्टेशन मानंकरे यात्रीमानंक सुरक्षा पई विशेष व्यवस्था करा जायछि पूर्वतट रेलपथ आपनंक सेवारे
6: जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ वर्तमान गजपति महाराजा श्री श्री दिव्य सिंहदेव बलभद्रंकर तालध्वज रथरे राजनीति बा छेरापहरा नीति संपन्न करी से वर्तमान जाइछंती श्री जगन्नाथ महाप्रभुंक निकटकु नंदीघोष रथकु घन घन वीर काहली बाजुछ जेहेतु वीरत्वर प्रतीक ତେଣୁ ଗଜପତି ଯେତେବେଳେ ଯୁଆଡ଼େ ଯିବେ ସେଠି ବୀର କାହାଳି ବାଜିବ ସେଥିପାଇଁ ଏଇ ଯେଉଁ ଛେରା ପହଁରା ସେବାରେ ବୀର କାହାଳି ବାଜୁଛି ତେଣୁ ବୀର କାହାଳିରେ ଆପଣ ଜାଣନ୍ତି ଯେଉଁ ବୀର କାହାଳିରେ ଗୋଟେ ଉପାଖ୍ୟାନ ଅଛି କିମ୍ବଦନ୍ତୀ ଅଛି ଯେତେବେଳେ ଗଜପତି ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ଯାଇଥିଲେ କାଞ୍ଚି ରାଜ୍ୟକୁ ସେତେବେଳେ ସେ ସାଙ୍ଗରେ ତାଙ୍କର କାହାଳିଆକୁ ନେଇକରି ଯାଇଥିଲେ ଏବଂ କାହାଳିଆ ସେଠାରେ ଯାଇ ଯେତେବେଳେ ଆସିଛନ୍ତି ଉତ୍କଳର ସମ୍ରାଟ ଗଜପତି ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ସେଥିପାଇଁ ସେ ଗୋଟିଏ ବଜେଇ ଦେଲେ ବୀର କାହାଳି ଟିକେ କିନ୍ତୁ କିନ୍ତୁ ୟାଙ୍କ ଉପରେ କ୍ଷୁବ୍ଧ ଥିଲେ କାଞ୍ଚି ରାଜା ଶାଲ୍ୱ ନରସିଂହ ତେଣୁ ସେ ଜମା ଏ କାର୍ଯ୍ୟକୁ ପସନ୍ଦ କଲେ ନାହିଁ ସେ ଜାଣୁଥିଲେ ଯେ ତାଙ୍କର କନ୍ୟା ପାଇଁ ପୁରୁଷୋତ୍ତମ ଦେବ ଅଯୋଗ୍ୟ ସେଥିପାଇଁ ସେ ତାଙ୍କ ଉପରେ କ୍ଷୁବ୍ଧ ଥିଲେ ଏହି ସମୟରେ ଯେତେବେଳେ କାହାଳିଆ ଯାଇକରି କାହାଳି ବଜେଇ ଦେଲା ସେତେବେଳେ ସେ ରାଗିକରି କାହାଳିଆ ଠାରୁ ସେ କାହାଳିଟିକୁ ନେଇକରି ତାକୁ ତିନିଗଡ଼ କରି କାଟିକିରି ପକାଇ ଦେଲେ ଏ କଥା ଯେତେବେଳେ କାହାଳିଆ ଦେଖିଲା ଯେ ଇଏ କାହାଳି ହେଉଛି ମହାପ୍ରଭୁଙ୍କର ସମ୍ପର୍କିତ ତେଣୁ ଇଏ ହେଉଛି ଉତ୍କଳର ବୀରତ୍ୱର ପ୍ରତୀକ ତେଣୁ ଶାଲୁ ନରସିଂହ ଯେତେବେଳେ ତାକୁ କାଟିକିରି ପକାଇ ଦେଲେ ସେତେବେଳେ ସେ କାହାଳିଆର ମନରେ ବଡ଼ କ୍ଷୋଭ ଜାତ ହେଲା ଦୁଃଖ ଜାତ ହେଲା ସେ ଚିନ୍ତା କଲେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତାଙ୍କ ଆଖି ଆଗକୁ ପଳାଇ ଆସିଲେ ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ଭଗବାନ କହିଲେ ପ୍ରଭୁ ମୁଁ ଯଦି ଆପଣଙ୍କର ଜଣେ ସେବକ ହେଇଥିବି ଏବଂ ଆପଣଙ୍କ ପ୍ରତି ମୋର ନିଷ୍ଠା ଥିବ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଏହି ଯେଉଁ ତିନି ଖଣ୍ଡରେ ବିଭକ୍ତ ହେଇଥିବା କାହାଳିଟିକୁ ଯୋଡ଼ିକିରି ଆପଣଙ୍କ ନାଁରେ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଫୁଙ୍କି ଦେଉଛି ତା ବାଜି ଉଠୁ

শ্রোতা বন্ধু নমস্কার। আমার ভারত সরকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক যোজনা সব প্রস্তুত করুছন্তি। সরকার প্রস্তুত করুথবা যোজনা গুড়িকর মুখ্য লক্ষ্য হেউচি লোকমানঙ্ক পাখরে পৌঁছাইবা এবং সচেতন করি তাকু কার্যকরী করিবা, যাহা ফলে সেবানঙ্কর বিকাশ সম্ভব হইপারিব। এই পরিপ্রেক্ষীরে আজি আমার কার্যক্রম বিকাশ মন্ত্র

0: আজি আমার আলোচনার বিষয়বস্তু রয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এই সম্পর্কে আলোচনা করা আজ আমার সহ আমার আকাশবাণী স্টুডিও উপস্থিত অনেক গোষ্ঠী কৃষি অধিকারী পোলসরার গণেশ্বর সাহু। তো প্রথমে আমি আমার কার্যক্রম সাহুবাবু স্বাগত জনাইবা। সাহুবাবু নমস্কার।
1: নমস্কার ম্যাডাম।
0: আজ যে আলোচনা রয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, প্রকৃতরে এই যোজনাটি কোন?
1: আমার চাষী ভাই অবগত নিমন্তে মু জনাই দেউছি যে সবু চাষী ভাই মানে জানিথিবে যে গত অক্টোবর 11, 2025 রে এনএসসি কমপ্লেক্স পুসা নূয়াদিল্লী ঠারে প্রধানমন্ত্রী করকমলরে উদ্ঘাটিত হয়ে যাইছে আমার প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এই যোজনাটার মূল লক্ষ্য হচ্ছে আমার যে অনুন্নত জেলা আছে, যেটি লো প্রডক্টিভিটি এবং যেটি ফ্যাসিলিটি আপনার ইজি লোন ফ্যাসিলিটি নাই, সেই জায়গার কিভাবে আমি প্রডকশন কু বড়াইবা, সেথিপাই প্রধানমন্ত্রী এই যোজনার শুভারম্ভ করেছেন। আপনার মানে জানিথিবে যে এই যোজনার 6 বর্ষ পাই চালিব, 2025-26 রু 2030-31 পর্যন্ত চালিব, যেউথরে হারাহারি বর্ষকু 24,000 কোটি টাকা খরচ হব।
0: কাহিঁকি পিএম ধনধান্য কৃষি যোজনা আরম্ভ করা হলা?
1: এটা গোটে সম্পূর্ণ ভাবে এক নূয়া স্কিম প্রধানমন্ত্রী দ্বারা করা যাইছি। আর মূল উদ্দেশ্য হচ্ছে যে চাষী মানুষ নূয়া নূয়া টেকনোলোজি সহ আমি কিভাবে অবগত করাইবা এবং চাষী মানুষ তাঙ্ক ক্রপ কু বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয় রক্ষা করা কিভাবে তাঁর ইন্স্যুরান্স করা আমি তাঁর জনাইবা, তা সহ আমার কোণ হচ্ছে না মার্কেট আক্সেস করা। আমার তো সাধারণত প্রডকশন হয়ে যাব, যদি মার্কেট আমি চাষী মানুষ যোগাই নদবা তাহলে আমার চাষী মধ্যে তার উচিত দাম পাইপারে না চাষী ভাই মানে।
0: সাহু বাবু, এই যে পিএম ধনধান্য কৃষি যোজনার কোণ সব মূল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে?
1: মুখ্যত যে মূল লক্ষ্য গুড়া উদ্দেশ্য রাখি করা হয়েছে, তা প্রথম হচ্ছে লো প্রডক্টিভিটি কু কিভাবে আমি ওভরকম করা। আর মুখ্য কারণ হচ্ছে লো প্রডক্টিভিটি হলে কোণ হব, চাষী ভাই অধিকর অধিক পরিমাণের আমার ইনপুট সব খরচ করবে চাষ ক্ষেত্রে, কিন্তু ইনপুট কহিলে আপনার সার বিহন বিভিন্ন প্রকার ঔষধ স্প্রে করছেন কিংবা যে টেকনোলোজি ব্যবহার করছেন, যদি প্রডকশন ঠিক টাইপের ন আসব তাহলে চাষ ভাই মানে লাভান্বিত হয়ে পারবে না। আউ গোটে জিনিস হচ্ছে কোণ হচ্ছে মডারেট ক্রপ ইন্টেনসিটি, আমার যেটা কোচ্ছেন ক্রপ ইন্টেনসিটি মানে হচ্ছে বর্ষক কেতে থর আপনার সে জমি চাষ করা হচ্ছে,
0: মানে কেতে থর বিভিন্ন প্রকার শস্য উৎপাদন
1: করা যাচ্ছে। আপনার দেখবে আমার বুন্দেলখণ্ড ইউপির যে বুন্দেলখণ্ড আছে সেই এরিয়া গুলার সব কম আছে ক্রপ ইন্টেনসিটি, সেথিলাগি ইউপির ম্যাক্সিমম জেলাকে আমার নিয়েছি, বহুত গুড়ে জেলাকে নিয়েছি, পাখাপাখি 12 গোটি জেলা যাইছি। সেভাবে আপনার মহারাষ্ট্র 9 গোটি জেলা যাইছি, আপনার মধ্যপ্রদেশ রাজস্থান 8 গোটি জেলা যাইছি, এবং আম ওড়িশার 4 গোটি জেলাকে প্রথম করে আপনার চুজ করা হয়েছে। আমার ওড়িশার যে জেলা গুড়া হচ্ছে সে হচ্ছেন আপনার কন্ধমাল, মালকানগিরি, সুন্দরগড় আর নূয়াপড়া,
0: 4টা জেলা।
1: আজ্ঞা,
0: তবে এই যোজনার লাভ কোণ সব রয়েছে?
1: এই যোজনার আপনার দেখবে বহুত কিছু লাভ রয়েছে। কোণ হচ্ছে ফার্স্ট জিনিস আপনার দেখে যে আমার স্মল আউ মার্জিনাল ফার্মর রয়েছেন, ক্ষুদ্র আউ নামমাত্র চাষী, সেমানকর সাধারণত জমি বহুত ছোট ছোট থাকে, যাহাফলে সে কম করতে সেতরে বিভিন্ন প্রকার ইকুইপমেন্ট সেমানে ব্যবহার করে পারন্তি নাই, তেনু সেই মানক ক্ষেত্রে কিভাবে আমার অধিক প্রডকশন বড়াইবা, অধিক উৎপাদন হলে তো সেমানকর লাভ দুই পয়সা আসিব, তেনু সে ক্ষেত্রে মধ্য সরকার তাঙ্কু কিভাবে অধিকর উন্নতমানর বিহন যোগাই দেবা, আপনার উন্নতমানর টেকনোলোজি আপনার তাঙ্ক পাখে পৌঁছাইবা এবং বিভিন্ন প্রকারর বৈজ্ঞানিক কৌশল কিভাবে আমাকে তাঙ্ক পাখে পৌঁছাইলে সেমানে সেই টেকনোলোজি কু ব্যবহার করে অধিকর অধিক প্রডকশন করবে তাহা মধ্য করিবা। আউ গোটি জিনিস হচ্ছে কোণ ইরিগেশন ফ্যাসিলিটি, যেটা জলসেচনর সুবিধা, কাহিঁ না জলসেচন আপনার সাধারণত দেখুবে আমার চাষ সাধারণত মৌসুমী আসলে আমার মনসুন হলে যাইকি আমার চাষ হচ্ছে, কিন্তু যদি ইরিগেশন সেমানকু দেই পারিবা, যথা আপনার বুন্দা জলসেচন স্প্রিঙ্কলর ইরিগেশন আদ্বারা কোণ হবে
0: না
1: সিঞ্চন পদ্ধতি আদ্বারা কোণ হব না চাষী আউ যেতবে বর্ষা নহলে বি অসুবিধা ফেস করে পারিবে না,
0: মানে সঞ্চয় জলরে সে তার চাষ কার্য
1: করে পারিবে।

0: হেক্টর নিয়ত মিটর ওয়াটার যাকি মাত্র 4.5% আম কৃষি কামরে ব্যবহার হচ্ছে। তো বর্তমান সময় চিন্তা করা যাচ্ছে এই যে নষ্ট পানিকু কেমতি বাঁধি রাখিপারিবা, জল সংরক্ষণ, ভূতল জলর পরিমাণের বৃদ্ধি, গড়িয়া পোখরীর পঙ্ক উদ্ধার করে বা ডিসিল্টিং করে তার পুনরুদ্ধার করা, এ বিষয়ে আমি জল সঞ্চয় করা, এই যে কথা বর্তমান কহুছে সেটা বর্তমান ভারত সরকার তরফ মাননীয় প্রধানমন্ত্রী ক্যাচ দি রেন হোয়ের ইট ফলস এন্ড হোয়েন ইট ফলস এই স্লোগান দিয়েছেন। এই যে পিএম মোদীঙ্কর জলশক্তি অভিযান এক অংশবিশেষ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, জনভাগিদারি মাধ্যমে জনসহযোগিতা মাধ্যমে তার উদ্দেশ্য পূরণ করার লক্ষ্য রয়েছে। তেমন আমি বর্তমান চিন্তা করা দরকার যেত বর্ষা পা পড়ুছি তার সদুপযোগ কমিটি হয়েপার। উদাহরণ স্বরূপ দেখুন ছাত উপর পানি কু অমল করে মাটি ভিতরকু নবা, রেন রুফ ওয়াটার হারভেস্টিং যাকে আমি কহছে, যেত পানি ছাত উপর দিকে বহি যাচ্ছে তাকে গোটে নির্দিষ্ট বাট দিয়ে মাটি ভিতর নবা, যাকে আমার কুয়ো এবং যে পম্প টিউবওয়েল রহলা তাকে আমি রিচার্জ করিপারিবা, যেত সব খাল জায়গা সব অছি তাকে বর্ষা জলকু তার ভিতরে বাঁধিকি রাখিবা। গাঁ মানে জল শক্তি কেন্দ্র বর্তমান খোলা সরকার আহ্বান দৌঁচ জল হি জীবন তার বার্তা চাষী মান পাখে কমিটি ভালো ভাবে পৌঁছব, প্রত্যেক গাঁ মানে জল শক্তি কেন্দ্র তাকে আমি খোলা বর্তমান ব্যবস্থা চালছি। জল সংরক্ষণ সহ মূর্তিকার সংরক্ষণ এবং তার মান বৃদ্ধি পাই চাষী ভাই মানুষ পরামর্শ দেওয়া, অর্থাৎ আমি এই ভিতরে এত কথা কু চাহিবা যে বর্ষা পা আমার জল কৃষি পাই জীবন সে বর্ষা পা কমিটি ভালো ভাবে বাঁধি রাখবা, ক্যাচ দি রেন বর্ষা পা ধরে রাখবা, যেটি পড়ুছি যেমিতি অবস্থায় পড়ুছি এবং যে সময় পড়ুছি সেই জিনিস কথা রয়েছে তাকে আমি সেই জিনিস উপযোগ করা। ওড়িশার স্থিতি কে হিসাব কু নবা আমি দেখিবা ওড়িশার স্থিতি বড় বিচিত্র, বর্ষার অনিয়মিততা লাগিকি রয়েছে, আমার জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর মাসের 145 মিলিমিটর বর্ষা সাধারণ ভাবে হওয়ার কথা, 70% বর্ষা এই 4 মাস ভিতরে হওয়ার কথা, জুন মাসের 215 মিলিমিটর, জুলাই মাসের 340 মিলিমিটর, অগস্ট মাসের 360 মিলিমিটর, সেপ্টেম্বর মাসের 230 মিলিমিটর হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তন যে ব্যাপক ভাবে চালিছে, এ বর্ষ তো এলনিনোর প্রভাব দেখা দিয়েছে, জুন মাসের পাখাপাখি 43% বর্ষা পরিমাণ আমার কমিছে, জুলাই মাসের প্রথম সপ্তাহে যেত বর্ষা হয়েছে এন্টার মাস সেত বর্ষা দরকার লা, তেমনি বর্ষার যে কম বেশি হচ্ছে এর আমার চাষ ভীষণ ভাবে প্রভাবিত হচ্ছে। আমি কহবা যে চাষ পাই কিছু অনুকূল নুহ, তেমন আমি তাপাই যে প্রধানমন্ত্রী বার্তা রয়েছে জল সংরক্ষণ করা, কারণ আমার যেত বর্ষা হচ্ছে সে বর্ষাকে আমি ধরিকি রাখিপারুনে, যে বর্ষা পা নিশ্চিত ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তো তাকে সংরক্ষণ করা যে চিন্তা বড়ছে তাকে নিহতি আমি আমার যোগদান সমস্ত রহবা দরকার। এটা গোটে ছুটিয়া কথা কুহাযাই পারে, অতি সরল জিনিস যে চাষী মানে করিপারিবে সেটা হল যে চাষী মানুষ জমি সব অছি সে জমির 1/10 জায়গায় ধরতু মোর একরে জমি অছি সেটা 4000 বর্গমিটর, তার 1/10 অর্থাৎ 400 বর্গমিটর জমি রে মু গোটে যদি ছোটিয়া পরকোলেশন ট্যাঙ্ক করিবি, অর্থাৎ জমির ঢালু যে আড়ক থিব তল আড়ক সে ট্যাঙ্কটা কলে যেত বর্ষা পা বর্ষা ভিতরে আসুথব মদিনিয়া বর্ষা জোর হোথব সে বর্ষা পা তা ভিতরে সংরক্ষিত হয়েকি রহব আর বেশি নষ্ট হবনি, এবং সেই বর্ষা পা কে আমি অদিনিয়া সময় যেত আমার গোটে আপনার তলিঘেরা তৈরি করছে তলিঘেরা পনিপরিবা চাষ করছে তাকে প্রয়োগ করিপারিবা, অর্থাৎ সে বর্ষা পানিকে আমি সদুপযোগ করিপারিবা। তেমন এই যে এটা আমার সরকার না দিয়েছেন মো পোখরী কার্যক্রম, তেমনি মো পোখরী কার্যক্রম মাধ্যমে জল সংরক্ষণ করিকি যেটা আমি প্রধানমন্ত্রী প্রকারান্তরে কুচি রখিকি সে পাকে আমি অসুবিধা সময় আমি আমার ফসলের প্রয়োগ করিপারিবা। জনভাগিদারির আবশ্যকতা অছি, ব্যাপক সচেতনতার আবশ্যকতা অছি, সে তালিম ব্যবস্থা করা যাও ক্ষেত্র প্রদর্শন ব্যবস্থা মাধ্যমে হোক সোশিয়াল মিডিয়া
1: বহু সুন্দর ভাবে আপনার বুঝাই দিয়েছেন যাকে আমার ভাই ভী মানে সমস্ত কার্যক্রম শুণুবে এই ক্যাচ দ রেন র আলোচনা হল বহুত বহুত ধন্যবাদ স্যার নমস্কার
0: নমস্কার নমস্কার
2: বুঝল মানি আমার বিশেষজ্ঞ ডক্টর অশোক কুমার মহাপাত্র এই যে ক্যাচ দ রেন যে কথা কহিল বর্ষা জল সংগ্রহ এবং তার সুবিনিযোগ সবু বিষয়ে সুন্দর ভাবে বর্ণনা করে কহিলে, বাস্তবরে বিশেষজ্ঞ কথা কু যদি আমার চাষী ভাই ভৌণী সহ অন্য সমস্ত শ্রোতা শুনিবে সেমানে বর্ষা জলক জমা নষ্ট হওয়া দেবে না, এই অভিযান কু সফল করিবে সেই জলক যেটি পড়ুছি যেতবে পড়ুছি বর্ষা জল তাকে সংগ্রহ করতু তার সুবিনিযোগ করতু।
1: হ্যাঁ জগন্নাথ বহুত বহুত শুভেচ্ছা এই রথযাত্রার, এই অবসরে বহুত খুশি লাগুছি আমি।

0: এই তো মোর পরম আরাধ্য পিতৃদেব ব্রহ্মা ত্রৈলোক্যনাথ বিষ্ণু সহিত কৌণসি এক গুরুতর আলোচনার বোধ হয়ে নিমগ্ন অন্তরাড়ে রহি আগ শুণে আউ এক অপূর্ব লীলা অবলোকন করিবার অভিলাষ জাগিলা নি প্রভু নারায়ণ নারায়ণ নারায়ণ।
1: হে ত্রৈলোকনাথ বিষ্ণু, বরাহ অবতার ধারণ করি প্রলয়পয়ধি জলরু বসুমতীঙ্কু তুমি উদ্ধার কর ও মতে পুনি চরাচর সৃষ্টি করিবাকু কহিল। তুম নির্দোষে মু পুনি সৃষ্টি করি, তুমর মায়া তো সমস্তঙ্কু অগোচর বিষ্ণু। এ মহাপ্রলয়র সমস্ত প্রসঙ্গ বর্ণনা করি মোর সমস্ত সংশয় দূর কর ও সচরাচর জীবকুলঙ্ক মুখ্যর উপায় কণ কুহ প্রভু।
2: হে বেদপতি, এ সংসার তুমি সৃষ্টিকর্তা, পুনি তুমি ত্রিকালদর্শী, তুমি কণ অগোচর? তথাপি স্নেহর আতিশয্যরে মো তুণ্ডর যে শুণবাকু চাহুছ তেবে কহুচি শুণ।

0: আসো হেদে বসছি। অকস্মাতে কি উদ্দেশ্যে আগমন তব?
1: ন জান কি হে কপটি বিষ্ণু পরমেশ, নীল মাধব রূপরু অন্তর্ধান হল তুম্ভে নীলগিরি কোলু, কি কারণে কহ ভোলা গুণ্ডিচা ও ইন্দ্রদুম্নে কল শোকাপ্লুত?
0: জানে মুহি, সেমানে মো পরম ভকত, তাঙ্ক পাইঁ অটে মুহি ব্যথিত চিন্তিত। কিন্তু সেদিন তো তুমি চালিগল অন্তরাড়ু শুনি মোর কথা, যদি আসিথান্ত পাশে মোর জাণিথান্ত তাপর বারতা।
1: ক্ষমা চাহে প্রভু মোর চঞ্চলতা পাইঁ, এপাখ সেপাখ করিবা মো অভ্যাস অটই, খালি তুম লীলা দেখিবার পাইঁ।
0: শুণ তেবে নারদ গোসাঁ, যেদিন মু নীলগিরিরে নীলমাধব রূপরে বাস কলি, সেই দিন সেঠারে যেমানে মতে দর্শন কলে সেমানে সমস্তে মুক্তি লাভ করে সিধাসলখ বৈকুণ্ঠপুরকু চালিগলে। এথিরে যমঙ্কর কর্তব্য পালনরে ব্যাঘাত ঘটিলা, সে মো পাখরে আপত্তি কলে। মু তাঙ্কু প্রতিশ্রুতি দেইথিলি যে কিছি কাল পরে মু সেই বালিরে অন্তর্ধান হইযিবি, কিন্তু পুরুষোত্তম ক্ষেত্রে যমঙ্ক কর্তৃত্ব রহিব নাহিঁ। বিশ্বাবসু বিদ্যাপতিঙ্কু মতে দর্শন করাইবা পরে মু প্রতিশ্রুতি পালন করিবাকু অন্তর্ধান হইযাইছি।
1: নারায়ণ নারায়ণ, তাপরে প্রভু?
0: অন্তরাড়কু আস, সব কথা কহুছি।
1: চালন্তু চালন্তু প্রভু, নারায়ণ নারায়ণ।
2: হে দেবর্ষি, তুমি যিবা দিন আমি দুহে উৎকণ্ঠিত হই এই মহোদধি বেলারে অপেক্ষা করি বসিছু।
3: কুহ মুনি শ্রেষ্ঠ, কেবে কেউঠি আমি নীলমাধবঙ্ক দর্শন করি পারিবু?
1: রানী গুণ্ডিচা, রাজা ইন্দ্রদুম্ন, তোমার নীলমাধব আউ না?
2: এই নাহান্তি
1: না, সে প্রকৃতরে অন্তর্ধান হয়ে যাইছন্তি।
2: তাহলে
1: কেবল তুম দুই জনক মনস্কামনা পূরণ করিবা সকাশে ত্রৈলোক্যনাথ ভগবান বিষ্ণু এই পুরুষোত্তম ক্ষেত্রে এক অপূর্ব রূপরে যুগ যুগ পাই অবতীর্ণ হেবে। মু যাহা কহুছি মন দেই শুনো।

ধন্য গুণ্ডিচা ধন্য তুমি সেবারে ধ্যানরে পূজারে নিষ্ঠারে ভক্তির পরাকাষ্ঠারে তুমি মোঠ মধ্যে বলিগল মো আখি তুমি খোলি দেল গুণ্ডিচা তাঁক ইচ্ছা বিনা তো কিছু হুয়ে না রাণী মু যাচ্ছি তাঁক পাদ তে গুহারি করবি তাঁক ঠারে তুম মনর নিবেদন জনাইবি।

দেখিলি মু অপূর্ব স্বপ্ন, কি অপূর্ব শিহরণ জাগে তনু মনে, নিজে জগতর সাই জগন্নাথ আসি কহিগলে মতে। এবে মু যায় পাত্র মন্ত্রী হকারি বিরাট পর্বর আয়োজন করে।

0: অসচ্ছয় অপমান, এ অপমান, এ অপমান উৎকল গজপতি পুরুষোত্তমর নুহে মহামন্ত্রী, এ অপমান মোর পরমারাধ্য প্রভু জগন্নাথঙ্কর। মু চণ্ডাল জগন্নাথ চণ্ডাল দিয়ে পাঞ্চ রাজার দম্ভক্তির প্রতিশোধ নেওয়া পড়ব মহামন্ত্রী। মোর চণ্ডাল দিয় নিকটরে তার মথা নত করা পড়ব। মহামন্ত্রী, তুমি শীঘ্র কাঞ্চি অভিযানের আয়োজন কর। মু নিজে যাই সে কাঞ্চি রাজ্যকে ছারখার করি সে রাজা ও তার কন্যাকে শীঘ্র বন্দী করি এটাকে ঘেনি আসি।
1: যাও যাও মন্ত্রী কর আয়োজন।

0: দেখো দেখো যুদ্ধহানি কাঞ্চিরা দেখানো সৈন্য সহ পলায়েছে চন্দন নৃপতি পুরুষ উত্তম।
1: কোন হেলা হে জগন্নাথ, কাঞ্চি রাজা ঠারু পরাজিত হই মু লেউটি আসিলি। এ পরাজয় মোর নুহে প্রভু, এ পরাজয় তুমর। মোর পরাজয়কে মু স্বচ্ছ করিপারিবি, কিন্তু তোমার পরাজয়কে মু স্বচ্ছ করিপারিবি নি প্রভু। আজি এ অপমানর তীব্র চয়ারে অঙ্গ প্রত্যঙ্গ মোর জর্জরিত, মু পুণি কাঞ্চি অভিযানরে বাহারিছি। তোমার গজপতির সম্মান তুমি রক্ষা করো প্রভু, মতে অভিযানের বিজয়ে সাহায্য কর। তোমার সাহায্য বিনা মু কিছু করি পারিবিনি, এতকি মোর মিনতি, এতকি মোর কাতর প্রার্থনা। মু তোম নিকটরে গুহারি পড়ুছি প্রভু।
2: শুনিল তো ভাই?
3: শুনিলি জগন্নাথ?
2: গজপতি পুরুষোত্তম আমরি অংশরে যাত, তার অপমান বাস্তবিক আমার অপমান, তার পরাজয় আমার পরাজয়। চাল ভাই যা, আমি কাঞ্চি রাজ্যে সাহায্য করা গজপতি সেখানে পরাজিত করি কাঞ্চি রাজা পুরুষোত্তম মস্তকে পিন্ধাইবা বিজয়র টিকা। চাল ভাই, পুরুষোত্তম সেখানে পৌঁছিবা পূর্বরু আমি ঘোড়ায় যাই সেখানে পৌঁছি যা।
3: চাল মু প্রস্তুত হচ্ছি।
2: ধৈর্য ধর হে পুরুষোত্তম, তুম মনোবাঞ্ছা অচিরে হেবটি পূরণ। কষ্টে হুয়ে কৃষ্ণ প্রার্থী সদা, ক্ষোভ ত্যাগ কর মনু, এথর তোমার বিজয় সুনিশ্চিত।
1: প্রভু জগন্নাথ।

0: নাথঙ্কর অপার করুণা রূপাঞ্চি অভিযান আমার সফল হয়েছি। বন্ধু বিজয় চন্দ্রাক্ষ, আমি বিজয় লাভ করেছি। কাঞ্চি জমা পদ্মাবতী আজি মোর বন্দিনী। মহামন্ত্রী, কাঞ্চি রাজার অপমানের উপযুক্ত প্রতিশোধ পাইঁ পদ্মাবতী জনে চণ্ডাল সাথীরে বিবাহ করিবাকু পড়িব।
1: চণ্ডাল সাথীরে?
0: হ্যাঁ, চণ্ডাল সাথীরে। মোর অন্তরের প্রভু জগন্নাথঙ্ক প্রতি কাঞ্চি রাজার তাৎসল্য মনে নাহি তোম? জনে চণ্ডাল বর খোঁজিবার দায়িত্ব তুম উপরে রহিলা। শীঘ্র এ কার্য সমাপন করিবাকু হব। শ্রীগুণ্ডিচা দিন হেলে ভালো, নিজে মহাপ্রভু রথরে বিজে হই এ দৃশ্য দেখিবে।
1: রাজজমা পদ্মাবতীঙ্କ প্রতি দয়া করুন গজপতি।
0: না না, মো নিকটরে দয়া মায়া কিছু না। মোর আদেশ মোর আদেশ।
2: মু কোন করিবি, যাহাঙ্কু কাবেরি কোলরে দেখি মন প্রাণ ধ্যান সবু তাঙ্ক নিকটরে ঢালি দেইতিলি। সে আজ মো প্রতি একে নির্দয় হেউছন্তি। মো পিতাঙ্ক অপমানর প্রতিশোধ পাই মতে জনে চণ্ডাল হাতে সমর্পণ করে দেবাকু মহামন্ত্রীঙ্କ আদেশ দেইছন্তি। হে চকাডোলা, হে নীলাদ্রি বিহারী, হে মহাবাহু, তুমি অভাগিনীর নিবেদন ঘৃণা কর প্রভু। তুমি অহল্যা উদ্ধারিছ, দ্রৌপদীর লজ্জা নিবারণ করিছ, এই অভাগিনীকে তুমি রক্ষা কর প্রভু।